0: Morning Mike. ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকব সকাল 11টা পর্যন্ত। সরি, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। এই যে আমার সাথে মাত্র যে ঘটনাটা ঘটলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানে আমি জানতাম না আমার যে কাশি চলে আসবে, তো এই যে কাশি দিয়ে দিয়েছে। এরপরই আমার মনে হলো যে আমাদের জীবনে প্রতিদিন প্রতিদিন অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। আমি এখন যে গল্পটা বলছি সে মেসেজটা আমাকে গতকাল একজন পাঠিয়েছেন, যদিও সে আমার মোটামুটি পরিচিত, কিন্তু সে আমাকে মর্নিং মাইকের উদ্দেশ্যে এই মেসেজটা করেছেন। তিনি লিখেছেন যে, আচ্ছা আমি তার নামটা একটু আগে বলি, তার নাম হচ্ছে শারমিন, সে থাকে হচ্ছে মিরপুরে, এবং সে লিখেছে যে, তানহাপু আপনাকে আমি প্রতিদিন শুনি, প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে যাই তখন আমি কানে হেডফোন দিয়ে আপনাকে শুনি, কারণ আমার ফোনে নেট থাকে না। তো ইন্টারনেট ছাড়া বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে রেডিও, আর আপনার কথা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি প্রতিদিন অফিসের পথে শুনি। কিন্তু প্রতিদিনই অফিস যাওয়ার পথে কিছু সমস্যার সম্মুখীন হই। অফিস যাওয়ার পথে আমার বাচ্চাকেও আমি স্কুলে নামিয়ে দিয়ে যাই। আমি না স্কুলের নামটা বলছি না, আচ্ছা ওকে ঠিক আছে, স্কুলের নামটা উনি বলতে চাচ্ছেন না, আমি স্কুলের নামটাকে স্কিপ করলাম। আমার বাচ্চাকে আমি মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিই, বাকি রাস্তা আবার আমি একা একা যাই। তো প্রতিদিনই কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন বাসের মধ্যে অনেক চিল্লাচিল্লি হয়। আচ্ছা, বাসের মধ্যে অনেক চিল্লাচিল্লি হয় এবং ড্রাইভার এবং হেল্পাররা অনেক বেশি গালাগালি করতে থাকে মাঝে মাঝে। আমি আমার বাচ্চাকে সব ধরনের নেগেটিভ ব্যাপার থেকে হাইড করার চেষ্টা করি, কিন্তু তারপরও এই ব্যাপারগুলো থেকে কিভাবে হাইড করব। ওকে আমি কানে হেডফোন দিয়ে রাখার চেষ্টা করি এবং কোনো রকমের বাংলা ইউটিউব থেকে ভালো ভিডিও শোনানোর চেষ্টা করি, কিন্তু তারপরও কানে ওর চলে আসে, আমি এর থেকে কিভাবে রক্ষা পাব? আপু আপনি একটু যদি কিছু বলে দিতেন। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু আমরা হর হামেশাই ফেস করি, তাই না? মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু মানে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে এই গালি ব্যাপারটা এতটাই কমন হয়ে গেছে যে এটা আমাদের কানে আর খারাপ লাগে না, আমরা আর এটাকে কোনো নেগেটিভ বা প্রতিবাদ করি না। আমিও এই জিনিসটা অনেকবার দেখেছি রাস্তাঘাটে, কোনো ঝামেলা হলে বা কোনো কিছু হলে যখন এই ধরনের বিহেভিয়ার আমরা তাদের কাছ থেকে পাই বা যারা করে, তারা অবশ্যই না বুঝেই করে, তারা অবশ্যই তাদের মধ্যে ওই জ্ঞানটা নেই, ওই ব্যাপারটা নেই যে তারা বুঝবে যে আশেপাশে মহিলা আছে, আশেপাশে বাচ্চারা আছে, আমার কাছ থেকে তারা একটা নেগেটিভ ব্যাপার শিখতে পারে, সে ব্যাপারে জ্ঞান তাদের একদমই নেই বলেই তারা হচ্ছে এই ধরনের কাজ করে। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদেরকে, আমি এখন এই মুহূর্তে আমাকে যারা শুনছেন আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের একটা স্টেপ, একটা পদক্ষেপ কিন্তু হতে পারে আমাদের আগামী ভবিষ্যতের জন্য একটা সুন্দর সুন্দর একটা জীবন, তাই না? আপনি ধরুন যখন দেখছেন আপনার সামনে একজন এই কাজটা করছে বা একটা খারাপ কাজ করছে যেটা একটা বাচ্চা বা একটা মহিলার কাছে হার্মফুল হতে পারে, সেটা আপনি সাথে সাথে প্রতিবাদ করুন, সাথে সাথে আপনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। একজন দাঁড়াবেন, দুইজন দাঁড়াবেন, তিনজন দাঁড়াবেন, এভাবে দেখবেন একটা সময় আমরা সবাই প্রতিবাদ করতে শিখে গেছি আর আমরা খুব সহজেই যে কোনো ভুল করার আগে যে ভুল করছে তার কিন্তু ভিতরে এই ভয়টা কাজ করবে যে আমি যদি এই ভুলটা এখন করি আমাকে মানুষজন রুখে দাঁড়াবে। তা এ ধরনের ব্যাপারগুলোতে আমি বলবো অবশ্যই আমার যারা প্রতিদিন সকালবেলা না, শুধু যারা প্রতিদিন রাস্তাঘাটে বেরোন বা বাইরে এই সিচুয়েশনগুলোর মধ্যে পড়েন, চোখের সামনে পড়লে অবশ্যই অবশ্যই অবশ্যই এটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, হয়তো ভালো করে শেখাবেন তাকে, আপনিও উল্টো তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তাকে ভালো করে বোঝাবেন যে দেখুন ভাই আশেপাশে বাচ্চা আছে, মহিলা আছে, আপনি একটু সংযত হন, ঠিক আছে? আরেকটা যেটা কাজ আমি নিজেও এটা দেখেছি যে পাবলিক প্লেসে যেটা একেবারে আমাদের নিষেধ করা আছে সেই কাজটা করা হয়, যেটা হচ্ছে ধূমপান। পাবলিক প্লেসে ধূমপান করা থেকে বিরত থাকবেন, কারণ অনেক বাচ্চা, অনেক মেয়ে, অনেক মহিলা আশেপাশে হাঁটাচলা করে এবং আপনার এই ধূমপানের কারণে সেই মানুষগুলো ধূমপান না করার সত্ত্বেও তার ভিতরে সেই রোগটা বাসা বাঁধছে। তাই একটু আমি বলবো যে আমার ভাইয়াদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, আমার মিষ্টি কিউট লিটল ভাইয়ারা, প্লিজ এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। এটা থাকবে আমার আজকের দিনের জন্য আপনাদের কাছে আমার টিপস এবং রিকোয়েস্ট এবং কি বলবো, এটা আসলেই একটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার আমি শুনলাম, মেসেজে পেলাম। আপু অনেক ধন্যবাদ, শারমিন আপু আপনাকে অনেক ধন্যবাদ, এই ছোট একটা মেসেজের মাধ্যমে আপনি অনেক বড় একটা কি বলে মানে ইন্সপিরেশন, অনেক বড় একটা টিপস, অনেক বড় একটা কথা আপনি কিন্তু বলে ফেলেছেন সবার সামনে, তো ধন্যবাদ আপনাকে অনেক। এইরকম ধরনের আরও কোনো প্রবলেম থাকলে যেটা আপনি প্রতিদিন ফেস করেন কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না কিভাবে সমাধান করবেন, সেটা চাইলে আমাকে মেসেজ করে কমেন্ট করে জানাতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM। এই মুহূর্তে আবারও ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে ফিরব একটু পরে, স্টে টিউন।
1: 90.4 চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।